শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 21 আগস্ট শুক্রবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় সঙ্গীতা রাজবংশী দাস এবং আমি অজন্তা গুপ্ত। টোকিওর নিকটবর্তী চিবা জেলায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের পর এক সপ্তাহ পূর্ণ হল বৃহস্পতিবার। কর্মকর্তারা জানিয়েছেন এতে 13 জন মারা গেছেন, 1 জন এখনও নিখোঁজ রয়েছেন এবং প্রায় 2700 ঘরবাড়ি প্লাবিত হয়েছে। চিবা শহরের কর্তৃপক্ষ জানিয়েছে রাস্তা থেকে পরিত্যক্ত প্রায় সব যানবাহনই সরিয়ে ফেলা হয়েছে, তবে এগুলোর মালিকদের শনাক্ত করা এখনও একটি চ্যালেঞ্জ হয়ে রয়ে গিয়েছে। চিবা জেলায় 13 আগস্ট সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়। কেবল অর্ধদিবসেই চিবা শহরে আগস্ট মাসের গড় বৃষ্টিপাতের প্রায় 3 গুণ বৃষ্টিপাত হয়েছে। জেলার কর্মকর্তারা জানিয়েছেন 3টি বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে, আরও 78টি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 49টি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মোট 2695টি বাড়ি কম বেশি প্লাবিত হয়েছে। বন্যার জলে ডুবে যাওয়ায় জেলা জুড়ে প্রায় 2700 যানবাহন অচল হয়ে পড়ে। জানা গেছে এগুলোর মধ্যে রাস্তায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা প্রায় 2500টি গাড়ি বুধবারের মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। একটি সংরক্ষণের স্থানে রাখা কিছু গাড়ির মালিকদের এখনও শনাক্ত করা যায়নি। মালিকদের কাছে গাড়িগুলো ফেরত দেওয়ার প্রক্রিয়াটি কীভাবে এগিয়ে নেওয়া যায় সেই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে জেলাটি। জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু বলেছেন ইরানের ঘটনার নেতিবাচক প্রভাবে ক্ষতিগ্রস্ত সৌদি আরব এবং আরও 5টি উপসাগরীয় দেশের অর্থনীতি ও জ্বালানি খাতকে শক্তিশালী করতে জাপান একটি ব্যাপক সহযোগিতা পরিকল্পনা প্রণয়ন করবে। বুধবার রিয়াদে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে বৈঠক করেছেন মোতেগি। মধ্যাহ্নভোজসহ তাদের বৈঠক প্রায় 2 ঘণ্টা স্থায়ী হয়। মোতেগি প্রিন্স ফয়সালকে বলেন যে জাপান তার পাওয়ার এশিয়া উদ্যোগের কাঠামোর মধ্যে এশিয়া অঞ্চলে তেলের মজুদ বাড়াতে সহায়তা করবে। তিনি প্রচুর জ্বালানি সম্পদে সমৃদ্ধ সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনে জাপানের আকাঙ্ক্ষার কথাও ব্যক্ত করেন। যুবরাজ ফয়সাল জাপানের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন যে তার দেশ জাপান সহ আন্তর্জাতিক বাজারের জন্য

জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ইতিবাচক পদক্ষেপ নেবে। ইরান পরিস্থিতি প্রসঙ্গে দুই পররাষ্ট্রমন্ত্রী কোনো অতিরিক্ত খরচ ছাড়াই হরমুজ প্রণালী দিয়ে অবাধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করার গুরুত্বের বিষয়ে একমত হয়েছেন। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় 2027 অর্থবছরের জন্য প্রায় 9 ট্রিলিয়ন ইয়েন বা প্রায় $57 বিলিয়ন রেকর্ড উচ্চ পরিমাণের বাজেট বরাদ্দের অনুরোধ জানানোর পরিকল্পনা করেছে। মন্ত্রণালয়টি সিদ্ধান্ত গ্রহণে সহায়ক কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ভিত্তিক ব্যবস্থা প্রবর্তনের মতো পদক্ষেপের জন্যও তহবিল চাইবে, তবে এর আনুমানিক ব্যয় নির্দিষ্ট করে বলা হয়নি। কিছু ব্যয়ের অনুমিত হিসেব এখনও দেওয়া হয়নি, কারণ জাপানের তিনটি প্রধান জাতীয় নিরাপত্তা দলিল সংশোধনের আলোচনা চলতি বছরের শেষ পর্যন্ত অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। মন্ত্রণালয়ের এই অনুরোধে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং ড্রোন ব্যবহারকারী নতুন যুদ্ধকৌশল মোকাবিলার প্রতিরক্ষা সক্ষমতার উপর আলোকপাত করা হবে। এতে দেশের প্রতিরক্ষার ভিত্তি শক্তিশালী করার এবং দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা নিশ্চিত করার প্রচেষ্টাকেও অগ্রাধিকার দেওয়া হবে। মন্ত্রণালয় স্থল, নৌ ও বিমান আত্মরক্ষা বাহিনীর তত্ত্বাবধানকারী জয়েন্ট অপারেশনস কমান্ডে একটি AI ভিত্তিক সিদ্ধান্ত সহায়ক ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা করছে। এছাড়া উন্নত ক্লাউড সিস্টেম চালু করার এবং জলের নিচ থেকে নিক্ষেপণযোগ্য হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করার পরিকল্পনাও রয়েছে মন্ত্রণালয়ের। মন্ত্রণালয় আন্তর্জাতিক সহযোগিতা সংক্রান্ত নীতিমালার দায়িত্ব দিয়ে একটি নতুন ব্যুরো স্থাপনের বিষয়টিও বিবেচনা করছে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। ওপেন এআই জানিয়েছে যে তারা 18 বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা সহ চ্যাট জিপিটির একটি নতুন সংস্করণ চালু করছে। মার্কিন এই উন্নয়নকারী প্রতিষ্ঠান মঙ্গলবার চ্যাট জিপিটি ফর টিনস নামের পরিষেবাটির কথা ঘোষণা করে। ওপেন এআই জানিয়েছে তাদের সিস্টেম যদি অনুমান করে যে ব্যবহারকারীর বয়স 18 বছরের নিচে অথবা তারা যদি নিজেদের বয়স 13 থেকে 17 বছরের মধ্যে বলে জানায়, তাহলে তাদেরকে স্বয়ংক্রিয়ভাবে কিশোর বয়সীদের সংস্করণে অন্তর্ভুক্ত করা হবে। নিজের ক্ষতি করা, খাদ্যাভ্যাসজনিত ব্যাধি এবং খোলামেলা যৌন বা চিত্রপ্রধান ক্ষতিকর বিষয়বস্তুর মতো উচ্চ ঝুঁকিপূর্ণ বিষয়গুলো সম্পর্কে কথোপকথন সীমাবদ্ধ করে দেয় সিস্টেমটি। এর অধ্যয়ন মোডটি ডিজাইন করা হয়েছে শিক্ষার্থীদেরকে সরাসরি উত্তর বলে দেওয়ার পরিবর্তে প্রশ্ন ও অন্যান্য সহায়তার মাধ্যমে ধাপে ধাপে সমস্যা সমাধানের পথ দেখানোর জন্য। যুক্তরাষ্ট্রে এ বিষয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সাথে ঘন ঘন কথোপকথনের কারণে তরুণ তরুণীরা এর ওপর মানসিকভাবে নির্ভরশীল হয়ে পড়ছে। অভিভাবক ও অন্যান্যরা আরও শক্তিশালী সুরক্ষা ব্যবস্থার আহ্বান জানিয়েছেন। জুলাই মাসে গত বছরের তুলনায় জাপানে বিদেশি পর্যটকের সংখ্যা 0.1% বেড়ে 34,40,000 ছাড়িয়ে গেছে, যা মার্চের পর থেকে প্রথম বৃদ্ধি। চীন থেকে আসা পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমতে থাকলেও দক্ষিণ কোরিয়া, তাইওয়ান এবং অন্যান্য স্থান থেকে আসা পর্যটকরা সেই ঘাটতি পূরণ করেছেন বলে মনে হচ্ছে। জাপান জাতীয় পর্যটন সংস্থা জানিয়েছে তাদের প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী জুলাই মাসে জাপানে 34,42,100 জন বিদেশি পর্যটক এসেছিলেন। এই মাসের জন্য এটি একটি রেকর্ড উচ্চ সংখ্যা। দেশ বা অঞ্চল হিসেবে হংকং ছাড়া চীন থেকে আসা পর্যটকের সংখ্যা দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতির কারণে 56.1% হ্রাস পেয়েছে। অন্যদিকে এই তালিকার শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়া, যেখান থেকে জাপানে 8,94,000-এরও বেশি পর্যটক এসেছেন। এই সংখ্যা আগের বছরের তুলনায় 31.9% বেশি। তাইওয়ান থেকে আসা পর্যটকের সংখ্যাও 26.4% বেড়ে 7,63,000 ছাড়িয়েছে। গত বছরের জুলাই মাসে হংকং থেকে আসা পর্যটকের সংখ্যা জাপানে একটি দুর্যোগের সম্ভাবনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিত্তিহীন গুজবের কারণে ব্যাপকভাবে হ্রাস পেয়েছিল। তবে চলতি বছরের জুলাই মাসে হংকং থেকে আসা পর্যটকের সংখ্যা 54.8% বেড়ে 2,72,000 ছাড়িয়ে গেছে।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।